0: lekul parni. Sunwa ji la agur ja chu ja shi deng zheng qiong zhe shi sim ba deng. Par cu de ja cha zhe deng zheng qiong a zhe sim yo. Da ge bi cong so si zhou ji lun dun bu lun te ma jue nan ji de ji cong so ge ren gong agur zhe deng zheng qiong zhe nga parni. Sunwa ji la agur ge zhe deng zheng qiong a deng shi sim ba deng. Par cu de ja cha deng deng zheng qiong a ge chi sim yo ba ji.
1: Da ka le kun pe ba ni zhe le. Ari jetan nyamdil tapsuwal hanji senior ganin tin nin ni che ngalur se ji chundam ji dne jetan nyamdil yondo tomra alhanji jetan nyamdil thepse chesal che mitsal chap khung ti ja cha sam tang tang chong nga ni ja cha sam tang tang chong dang nga waran jira mar tong ji mitne se pa chap dag si pa dang tem bu ten ari jetan nyamdil tapsuwal hanji lon de nang ar chesal jira mar tong je temr jen chong se thang nga pa im ba re la ওয়েন জং দা থং জে জে সল কোর জে টু চুন নং সানি নিয়াম দ টপস ওলেন জে টু শে সম জি জে কি জে নি নিয়া পা জি ন দো সং জিন জিন ইউলে তে নার চলু নি তং চের গ দো নি জং আরি জে থং নিয়াম দ টপস ওলেন জে স জি টু চুল জে কেন নং লং শো জি থং জে ওর গুন দেম খো সম তং থং দং বো ইন বা দং তি তো নি আরি জে থং নিয়াম দ টপস ওলেন নং খল দে সং গল ওন স দো পো নি বাং ওন জে ইউ বা রে
0: আরি সং খলাম জি থং দি 37 নিয়াম জো লিন সম শে ছর লিন সম দি জোন জু বা লা তো চু দং আ রোমা জে দং জিন চু জে নি জি চে চে গ নিয়া নন দ শে ন হিম শু নি ম থব দ আ রং জি লি খং জে লিন সম জেন দ লা সান রো নং
2: দি জে সু চিন ওয়ার মিল ম দং দং কো রে দে তেন বা বা সলিম শি নি ম দং দব জু রে
0: নি শেন জি থো মা লা জি চো চি ইউ নি দ র ন্যা খং দং সা খং
1: 回族抗击力战更大样门主文，一些那不论在熟悉你的白银，给这吕洞下就三路样口用。文将黑下原等个李恒兰杰的活动特命把等，白出席呢，他人经济了不惜投资，俺来一起有。第一结束，请我们领等等过来，第二等爸爸司令是你们等得久了。俺我记得娃子一样，茶龙等着过班呢，俺原来些那军门过班是个的。
3: 我正我记得你不地图的记得嘛，他们那我先把我妈吃掉个。
4: 原来用云南俺写了用脚给他用那是用那真呐，俺先把俺去吃掉个。阿爸，求你没吃那后年多噶？大木西拉吃那里，起码吃过。
3: 第一结束，请我们领等等过来，第二等爸爸司令是你们等得久了。
4: 很巴适的大哥。
2: Pusam la kindlesha, tasim la kindlesha, batsun la kindlesha.